0: ula rem biang election house nem seja praspa safula ula rem election shaka congress house nem seja praspa safun re ula rem biang election shaka congress house nem seja praspa asohu pra ula rem biang ha election shaka congress house nem seja praspa asan san ula sharem nagam taka senet house nem seja praspa asan re ula sharem election takam vice president House nem seja praspa asan popra rembiang nam taka senet henrei house nem seja praspa an rupo ula sajit komu presiden jongker amerika mat bon ngi ngitip u ai obram nen kol bat iu lale kini kadi tang kawai ni nuksa kaban ajing seneng mat ban kesiu ngi kunmu bolong gi besha mat gi baine ha ke jing trang jing nur jongi kadat shurut cheker jing pingkiang yang joj man ga kep mai ni phiel ne khlem dang ma siem ga ba yai sha ba ga ba yai ne ha ba kut si yo jing job khlem pep
1: parlo no sna pili os ngam tan ki sembo maulana ya lor ka pang kidin pgyang mat ki jing kelon ha ki jing persyang ki de ki mau jam sha ki jing job malak ren dai doktor sl marbanyang Hagini ko porpan ngidon saya kisembo maulana na iba Robert Eldkar halor kapang kajingya chaprang kaja shabar kapne shonso.
2: Kubla yupi ki parlok nong sengap hagini ko por nginya bet kendiat kisembo jing perkat halor kapang kaboong kajingya chaprang kaja Shabar ka pne shongsuk. U physicist pa paunam u Albert Einstein uong. Umdan jing ma yaka liang habaka don haka kaat liang. Panban umshim la thao yaka bandon hang ta. Kabumut bala thao yaka liang ban per haki umba. Bat yashem yaki eryong erlang thari. Bat kamtam e ban poy shaka jaka kabaka thao ban let. Kumju ru ka jing im ubriyo. Hato kumnu ubriyo unyat shaprang. Haba u yaidon. Hapne ke jingsuk. Ban sko thu ke ee ke pne ke jingsuk. Pai shala gari khasiba ee jungi. Ke jingshit. Lani ke jingkriyat. Kam shok kat haduk ban penchitom. Umjuk kam yuk sengau kot. Ya ke jingshilai Lani ke jingrang terkong. Kani kalakan o ye ki babun. Kat haduk bakila ee nok nok. Ya ki laat ki linti. Ki balap ban penlong ee ee ye ki. Hakani ke jing im. Dakumwe. Kaba ee nok ee ke pne ke jingsuk. Kamudru. Kajing sha shitom na kamta ka nogo no ka thong ka bakrao kidon ki jing kwa ba jing ang not ha ka jing em jo wei po wei mano bam kwa ban long ai ai ha ka ne ka jing em ka ba shipor la ne ha ba ki wei ki la ba le nga pat ngam la ka Jennifer Aniston ka ba ak ha ka serial pareng friends ka ong baro ka ba phi da trang e ka don shabar ka pne shong suk ha ban e ka pne shong suk ban yok het Ya kata ka bangi angnot, kelak ban long ka jing trai ka babit, ni ka jing syam ya ka no ka no ka batamai, ka balak ban pinsak nam, ya ka jing im haka ni ka pertai. Ki khus nam ka jing im ki wan poi, anda la syak shitom kat to kat ni. Ni kan maus ngau iit ya ki klor kari, kum ikong silverin swear. Ban let pulia BA sya Scottish College ha Kolkata, ha kitu ki senam kat kandai sepak lai pau ter-ter, kamdai ka besuk. Umtang kat ta, ila syakri ha pasighat, Ha Arunachal Pradesh palat khandru senam. Ha kepor bakatu kathan kadang sak dien bha. Henry, deka ni ke jing selur. Kebalawan ra ya ke nam ke buram ke bayi layok pediang. Kumbala ong manure, klem ke jing pai lede, umdan jing yok nong. Bat kumtahi, ngikin mau sungu idru, ya u Kapten Keishing Clifford Nongrum. Usamlau bala IT ala ke jing im, dang arpusan senam karta, haus senam kat kendai sepak kendai pukendai. Kat bau dang ya daya la kari ha Kargil ha Jammu bat Kashmir an om la asyuk ban pendam ya ka kerteng jung u ha gi jing thok sapang ki klor kari jongi kini barok kim ja ha pne ka jing suk Henry Shabar jongka ka pne jing suk ha ka bangi shong kam la ban penmi ya ka bahatam hangi de Shabar jongka ha bangi syak khnyot ha gi jing ele bat jing syak len shop Bangi penmi ya ke bahatam ke bangi la. Bansyong penlut por haka kat liang. Kalong ke besuk. บัดกะนี่ก็ชุบนลองเรียวปัดบะยังงี้ฮันเรฮับกวะบันลองเอฮับันเอนอเอกกาดเลียงบันตุรชิกิดูเรียวกะจิงเอ็มจงงี้ฮับังยูอีเยอูยูเซนบอลกะจาเมกาบะอุมาเรฮักกะจิงมาเรกะบะชิสปะมิเตอร์อีกุมบะกะสุกใจใจฮันเรกะนี่กะดาวาปลัดซันกันตากะจิงเป็นตบิดชิสงี้ริงกัดกะรุกอมบามบัดกะรุกอมเอ็มกะบะละบันเป็นปอยอูชะกะทองได้กันเนี่ยกับลับเป็นลายอุบันคอร์คันได้ที่ลีกิตักมักเสียร์ฮักกิไลที่ลีกิโอลิมปิกเกมส์บัดอุลายโยเอกนามทริปเปิลทริปเปิลประคาดเอกเนี่ยปลัดอาร์ฮัจจ์สนามเป็นชัวลาดอนอุเวอุบลาเอโนยักกิจิงสกกับเน่งบันวันฮิอาร์ชักกับเทย์กับบัดจินจาร์บันเป็นเด็บยักกับคำจิงเป็นเอ็มยาอุเบรียวกับตากับจิงเป็นเด็บกับคราวคำละบันจาฮักกิจิงสกกับเน่งฮันเรย์ฮักกิลัดบัดกิชยากับเทย์บัดกะตากะละกะละลองกะกำกะบะคราวตัมกะบะละจาฮะกะปะเทฮะบะปะคัดชะพังกะจิงยะชะพรังอุมดันกะเวปัดกะลาดลัดนะกะตากะบะทังยะอิชะรักฮะดุชิเต็งสัญญาบัดกะบะคิดดังซาวกะติงอัพคุบเล
1: พิริยสงมันตันยะกิสมบอมาวลนายฮะลอร์กะพังกะจิงยะชะพรังกะจาชะพารกะปะเนชงสุกอะละกรันชะพีดาอิบะโรเบิร์ตเอลดคาร์กะนี่กะละวันชะพีนากะอากาศฟะนิชลองสงปัดหะกะนี่กะปอร์เซกะโปรแกรมกะปันบอ

তনাসিমং নাঙার জেনি এ সংমানী গীত নি ফালু আয়ুষ ওয়াত্রি থমাস নি গীত কতং হা আর ওয়ান গিতেল নি বি আনি দাও নাসিমং নাঙা রাফায়েল মারাক নি গীতাং খুগ মতং খুগেন

তানি প্রোগ্রাম আসমানা বনছোটে বর্থের সন সংমানী গীত আর দোলনি গীত জিসু কুয়াটে আঙা কম হা কিরমাতানি সময় বাইন বোটনা হা খাতাম সেন বাসা কানুগ মথলা ইয়ানা খাশ বাণী শিলং ওয়ালনাম।